ঢালি গুর দর্শন দেখ নিহালি ওয়াহিগুরু জি কা খালসা ওয়াহিগুরু জি কি ফতেহ সুখ টল বরসে বিয়া।

উৎপত্তি কন বহুরাচ দিনী কহু ফুল রাজা হুয়ে বৈঠা কহু সুট পহু শঙ্কর কঠা শিগ্রী শ্রেষ্ঠ দখায় অচম পহুয়া যুগা স্বরূপ সুয়ম পহুয়া ব্রচ্ছা মেরি তুম করো সিখে উবার সিখ সঙ্গরো দুষ্ট জিতে উঠপত উৎপাতা সকল মলেশ করুণ কহতা জেস্তু দব সরণী পরে।